0: বিভাগ কার্যরত বরিষ্ঠ যৌন রোগ মানসিক নশা এবং লাগু ঔষধ কনসালটেন্ট নিউরো সাইকোট্রিক ডক্টর আইনোডিন বাগওয়ান
1: এই ভাড়া 20 গতে শনিবার দিন
2: আরোগ্য মেডিকেল সেন্টার এন্ড ক্লিনিক টিকাপুর আসলে যৌন রোগ মানসিক তথা নশা এবং লাগু ঔষধ সম্বন্ধী সমস্যা ভাগ বিরামী সম্পর্ক করুহলা
0: লামো সময়সম টাউকো দুখনে বড়ি রিসাউনে ঝিজো মানে বরবরাউনে অমিলো ব্যবহার করনে কামকাজ মন নলগাউনে একলাই বসে টুলাউনে ভোক নলাগ্নে নিদ্রা নলাগ্নে দুব্লাউদে জানে ধরে রক্সী খানে লাগু পদার্থ সেবন করনে
2: বচ্চা তথা বৃদ্ধ ওছন পিসাব করনে স্মরণ শক্তি কমি তথা পড়াই কমজোরি ছাড়ে রোগ মির্গি বেলা বেলা বেহুস হুনে সমস্যা নকারাত্মক সোজাই আউনে যৌন সম্বন্ধী সম্পূর্ণ সমস্যা ভাগ বিরামী অগ্রিম নাম দর্তা করাউনু হলা
1: ডাক্তার আউনে দিন এই ভড় 20 গতে শনিবার
3: ডক্টর ভেটনে সময় বিহান 8 বজে দেখি 12 বজে সম্মা বিরামী যাঁচ গর্নে স্থান আরোগ্য মেডিকেল সেন্টার এন্ড ক্লিনিক অস্পতাল রোড টিকাপুর টাড়াকা বিরামীলে ফোন মারফত নাম দর্তা গর্ন সক্নেছ
4: যাদ গর্নুহোস আরোগ্য মেডিকেল টিকাপুরমা অবদেখি ভিডিও এক্সরে সেবা উপলব্ধ ছ
3: সম্পর্ক ফোন নম্বর 9868 80 00 08 র 9825 63 77 72
5: लैंगिक हिंसा प्रभावितहरूको गुणस्तरीय बहुपक्षीय न्यायिक सेवाका लागि टिकापुर अस्पतालमा रहेको एकद्वार संकट व्यवस्थापन केन्द्र ओसीएमसी सँग सहकार्य गरौं।
6: यो ओसीएमसी भनेको के आयो फेरि?
7: ओसीएमसी भनेको लैंगिक हिंसा प्रभावित महिला बालबालिका तथा पुरूषहरूलाई एकीकृत रूपमा बिना भेदभाव गुणस्तरीय सेवा चिकित्सा जन्य प्रमाण संकलन र संरक्षण आवश्यक मनोविमर्श सेवा आवश्यक सुरक्षा व्यवस्था र परिवार वा समुदायमा पुनस्थापना जीविकोपार्जन तथा कानूनी सहयोग र सुरक्षित आवास उपलब्ध गराउने उद्देश्यले तोकिएको केन्द्र प्रदेश वा जिल्ला अस्पतालहरूमा व्यवस्थापन गरिएको संकट व्यवस्थापन केन्द्र हो।
6: ओसीएमसीले के सहयोग गर्छ त?
7: यस अन्तर्गत 2078 सालबाट टिकापुर अस्पतालमा पनि ओसीएमसी स्थापना भई लैंगिक हिंसा प्रभावित र पीड़कलाई समेत स्वास्थ्य लगायत सूचीकृत सबै सेवाहरू उपलब्ध गराउँदै आइरहेको छ। त्यसैले कुनै प्रकारको लैंगिक हिंसा प्रभावितहरूको स्वास्थ्य तथा मनोसामाजिक परामर्श सेवाका साथै अन्य सूचना तथा जानकारी लिनका लागि टिकापुर अस्पताल ओसीएमसीमा सम्पर्क राख्नुहोला।
8: थप जानकारीका लागि ओसीएमसी टिकापुर अस्पतालमा सम्पर्क राख्नुहोला। सम्पर्क नम्बर 9584899213, इमेल ocmcticapur@gmail.com।